0: আমি গাঁওকে ডিভারিন ডোঙ্গারলা সুমারকে মুড়ি নামাইস। পুনিতকে বড়ে বেটি দুকালহীন জিলা অস্পতাল মে নার্স রহিস। অস্পতাল মে ভর্তি মরিজকে বড় সুঘা সেবা যতন করায়। লোগন মন দুকালহীনকে কারজ সে খুশ হোকে ওকর বহুতেজ প্রশংসা করায়। দুকালহীন গাঁওকে মহিলা মন্ডলকে সঙ্গ স্বাস্থ্য শিবির লগাইকে বুতালা বহুতে সুঘর ঢঙ্গলে করত রহিন। দুকালহীন গাঁওকে জম্মু লোক লৈকা পিচকা টুরা টানকা ককা বাবা মাইলোগিন দাই দিদি বহিনী মল্লা হমেশা সাফ সফাই রখে কে বাদ বতাবেন। পশুপালন মধুমক্ষি পালন রেশম কীড়া পালন জৈসন কতকুন কাম বুতাবর হমেশা প্রেরিত করেন। দুকালহীন হর দিদি বচত ব্যাঙ্ক কল্যাণী হেলথ সেন্টার খোলে কে পুরজোর প্রয়াস করিস। দুকালহীন কৈথে হমার জুন্না গাঁও মে হমার জৈসন একে মা রাহাত রহেন ওইসনহেচ রহিবো তৈস বাবু। পুনিত কৈথে তাই বনে কাহাত হস দুকালহীন আজলে জম্মো ঝন সংযুক্ত পরিবার মা রহিবোন একে চুলহা মা দার ভাত চুরহি। পুনিত হর গাঁও মা মড়ই ও নাচা ঘলোক করবাবায়। দুকালহীন হর গাঁওকে পড়াইয়া লোক লৈকা মল্লা বেহনিয়া চার বজ্জি কুকরা বাসত পড়ে বর উঠে খাতির প্রেরিত করত রহিস। লোক লৈকা সঙ্গী জহরিয়া মন মাটি সে জুড়ে হুয়ে খেল ভৌরা বাটি গিল্লি ডন্ডা পিচরঙ্গা ছৌলা খেলতিন। টুরি টানকি মন বিল্লস ফুগড়ি খেলায়। গাঁওকে হর লৈকা সংসবান বন গে রহায়। গাঁওকে নৌজবান নোনি বাবু মন আপন গাঁওকে নাম রোশন করে খাতির পড়াই লিখাইকে সঙ্গ আপন গাঁওলা সড়ক বনায় খাতির শিয়ান মনকে সঙ্গ কন্ধা লে কন্ধা মিলাকে হর কামলা নিঃস্বার্থ ভাব সে করত রহিন। গাঁওকে লৈকা মন প্রতিযোগী পরীক্ষাকে তৈয়ারি করকে বড়ে বড়ে নৌকরি চাকরি মে লগে লগিন ও গাঁওকে নাম রোশন করিন। দুকালহীন হর সাল আপন গাঁওকে প্রথম শ্রেণী মে পাস হইয়া বিদ্যার্থী মন বর সম্মান কার্যক্রমকে আয়োজন করিস। দুকালহীনকে সুঝাওক অনুসার গাঁওকে পটেল কত্থু হর আপন গাঁওকে বৈঠকা মা সংযুক্ত পরিবারকে মহত্তা বতাবত দাই দাদা সিয়ান সাম্রাত মনকে সেবা যতনকে সংকল্পলা পারিত করিন ও উকর নিয়মিত রূপ সে ইলাজ ও সহি আহার দেকে বাত রখিস। দুকালহীন লা গাঁও ভরকে মন ভাঁচি মানায় কাবর কি ওহর ওকর আজি গাঁও রহায়। দুকালহীন গাঁওকে মহিলা মন্ডলকে সঙ্গ হর বছর নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরকে আয়োজন করকে গাঁওকে নাম রোশন করিস। জিলাধীশকে অনুশংসালে দুকালহীন লা রাজস্তরীয় ও রাষ্ট্রীয় স্তরীয় কতকো পুরস্কার সে সম্মানিত করেগিস।
1: অভি আপমান শ্রী ছগনলাল নাগবংশীলে কাহিনী শুনাত রহো জেকর শীর্ষক রহিস এক ও দেবকী। কার্যক্রম কে আখির মে আপমান লা শুনওয়াত হন শ্রী মূলচন্দ সাহুলে এ কবিতা পাঠ।
2: সঙ্গওয়ারী হো মোর কবিতা কে শীর্ষক হে সুরতা আথে মোলা। সুরতা আথে মোলা জুন্না সিয়ানহীন সিয়ানকে সুরতা আথে মোলা জুন্না সিয়ানহীন সিয়ানকে। পড়ে লিখে নেই রাহে পড়ে লিখে নেই রাহে রাহে ফের জ্ঞানকে। সুরতা আথে মোলা জুন্না সিয়ানহীন সিয়ানকে। সুরতা আথে মোলা জুন্না সিয়ানহীন সিয়ানকে। সুতকে বিহিনিয়ালে চার বজে উঠায় সুতকে বিহিনিয়ালে চার বজে উঠায়। যাতা মুসর ডেকি মা ধান কোদো কুটায় যাতা মুসর ডেকি মা ধান কোদো কুটায়। কনি হাম পঞ্ছা বাঁধে কনি হাম পঞ্ছা বাঁধে সিয়ানহীন কছোরা বাঁধ কে। সুরতা আথে মোলা জুন্না সিয়ানহীন সিয়ানকে। সুরতা আথে মোলা জুন্না সিয়ানহীন সিয়ানকে। আংরা রোটি ধরকে খেত খার মা যাওয়ায় আংরা রোটি ধরকে খেত খার মা যাওয়ায়। রুক ছাঁ মা বৈঠকে গুড় সঙ্গ মা খাওয়ায় রুক ছাঁ মা বৈঠকে গুড় সঙ্গ মা খাওয়ায়। কোনো কামলা নেই কাহায় আর কোনো কামলা নেই কাহায় হাবয়ে জিয়ানকে। সুরতা আথে মোলা জুন্না সিয়ানহীন সিয়ানকে। সুরতা আথে মোলা জুন্না সিয়ানহীন সিয়ানকে। राम रूप